0: प्रस्तुत गीतहरू यहाँहरूले सुन्नुभयो। लता मंगेश, आशा भोसले र किशोर कुमारको युगल शर्मा फिल्म बुड्ढा मिल गया, बातो बातो में र फिल्म अपराधबाट। यहाँहरू जुडिरहनु भएको छ आकाशवाणीको खरसाङ केन्द्रसित। र अब केही क्षणमा यस केन्द्रबाट रिले गरी सुनाइरहेका छौं आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড সিস্টেম ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে আজ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক বসবে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আজ আদালতে তোলা হবে। নেপালের রাষ্ট্রপতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে সেদেশের বিশেষ সম্মান প্রদান করেছেন। ভারতের আয়ুষ শেঠি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের সি ইউকিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিরুদ্ধে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি ২০২৪ সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীযূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষায় অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্যকারী আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি

0: তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী শ্রী গোয়েল গতকাল নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও সন্দীপ শিক্ষার সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। তিনি এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধিতে এই নিয়ম যথাযথভাবে ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা নির্বাচন নিরাপত্তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটার শনাক্তকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার আলাপচারিতার কথা তুলে ধরেন। শ্রী কুমার প্রশ্ন তোলেন, সচিত্র পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন কি করে হবে। মার্কিন রাষ্ট্রপতি প্রকৃত আমেরিকার ভোটারদের স্বার্থে সেভ আমেরিকা আইন বলবতের জন্য মার্কিন কংগ্রেসে পুনরায় আবেদন জানান। প্রস্তাবিত আইনে সেদেশে নির্বাচনে ভোট দিতে হলে মার্কিন নাগরিকত্ব প্রমাণপত্রের পাশাপাশি সরকার থেকে দেওয়া সচিত্র পরিচয় দেখাতে হবে। শুধুমাত্র মার্কিন নাগরিকরাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সাধারণ নির্বাচনের ব্যাপ্তি প্রসঙ্গে বলেন, 64 কোটিরও বেশি মানুষ এই নির্বাচনে অংশ নিয়েছেন। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর ভিত্তি বর্ষ হিসেবে 2002 ধার্য করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাখিল করা এ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন। ওই আবেদনে 1993 কে ভিত্তি বর্ষ হিসেবে গণ্য করার কথা বলা হয়। আদালত স্পষ্ট বলেছে, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে 2002 কে ভিত্তি বর্ষ হিসেবে ধার্য করেছে। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এর বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশন সম্ভবপর হয়েছে। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা দ্বাদশ মণিপুর বিধানসভার অষ্টম অধিবেশন ডেকেছেন। বিধানসভা সচিবালয়ের পক্ষে গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2 সেপ্টেম্বর সকাল 11টায় ইম্ফলের অ্যাসেম্বলি হলে এই অধিবেশন বসবে। গত 14 আগস্ট রাজ্যপালের স্বাক্ষরিত এই আদেশনামায় সংবিধানের 174 ধারার আওতায় ক্ষমতার ব্যবহারের কথা বলা হয়েছে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক বসবে। ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বৈঠকে আলোচনার বিষয় পরিবেশ ক্ষেত্রে সুসংহত উপায় নির্মাণ, উদ্ভাবন, পারস্পরিক সহনশীলতা এবং সহযোগিতা। অন্যদিকে ব্রিক্স পরিবেশ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অধীনে ভারত বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে সুসংহত জীবনযাত্রা পালন, বন সৃজন, সঠিক পদ্ধতিতে দাবানল ব্যবস্থাপনা প্রভৃতি। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বীরভূমের তারাপীঠে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেল মালিক কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেফতার করেছে। গতকালই তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। অন্যদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকাল এই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের পাঁচজনের নিকট আত্মীয়র সঙ্গে কথা বলেন। সরকারি উদ্যোগে মৃতদেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সবরকম সহায়তারও আশ্বাস দেন তারা। এদিকে দমকল প্রতিমন্ত্রী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই হোটেলের এমার্জেন্সি গেটে তালা লাগানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
1: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনা

0: ঘটনাটা ঘটেছে। পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল, তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারতো বা বেরিয়ে যেতে পারতো সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
1: আগেই জানানো হয়েছে বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে নয়। এদের মধ্যে পাঁচজন মেঘালয়, তিনজন আলিপুরদুয়ারের ও একজন জলপাইগুড়ির বাসিন্দা, এখনও হাসপাতালে ভর্তি ছজন। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল গতকাল কাঠমান্ডুর শীতল নিবাসে এক পদক প্রদান অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে অনারারি জেনারেল অব নেপাল আর্মি পদে সম্মানিত করেছেন। নেপালের উপরাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব, বিদেশমন্ত্রী শিশির খানাল, নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব, নেপাল সেনাবাহিনী এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাম্বিয়ার হাকাইন্ডে হিচিলেমা দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জাম্বিয়ার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে জানিয়েছে, রাষ্ট্রপতি হিচিলেমা প্রায় 30 লক্ষ অর্থাৎ 51% ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। অপরদিকে রাষ্ট্রপতি হিচিলেমার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা ব্রিয়ান মুন্ধুপিলে 18,56,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্ভুক্ত চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হল। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মোহেবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনাই হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জায়েদ কুশনার বলেছেন, প্রস্তাবিত গাজা অস্ত্রবিরতি পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 4 ঘণ্টার এই বৈঠকে গাজার পুনর্গঠন, সামরিক বাহিনী প্রত্যাহার ও ইসরায়েলের নিরাপত্তার মতো বিষয় নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। নতুন দিল্লিতে BWA ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের শি ইউকিকে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে PV সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। উল্লেখ আগে পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসাকারুনা জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছন। ক্রিকেটে গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 178 রানে বড় ব্যবধানে এগিয়ে থেকে আজ খেলা শুরু করবে ভারত। ভারতীয় বোলাররা শ্রীলঙ্কার ক্রিকেট দলকে প্রথম ইনিংসে 284 রানে অল আউট করে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডে JPSC এবং JSSC পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড সরকার DTPL সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড সিস্টেম ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। খবর শেষ হলে পরের খবর 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार मुस्कान राईबाट सुन्नुहोस्। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले राज्य सरकारको प्राथमिकता औद्योगिकीकरणलाई तीव्र पार्नु, स्थानीय रोजगारका अवसरहरू सृजना गर्नु र कामको खोजीमा अन्य राज्यहरूमा श्रमिकहरूको बसाई सराईलाई रोक्नु रहेको बताउनु भएको छ। उहाँले नयाँ औद्योगिक परियोजनाहरूले राज्यका युवाहरूको लागि रोजगारीको सम्भावना बढाउने र स्थानीय अर्थव्यवस्थालाई बलियो बनाउने बताउनु भएको छ। हिजो मुख्यमन्त्रीले पुरुलिया जिल्लाको रघुनाथपुरको दुर्मुट गाउँमा अमित मेटालिक्सद्वारा 4,000 करोडको लागतमा निर्माण हुने एकीकृत स्टिल प्लान्टको शिलान्यास गर्नुभयो। 148 एकरमा फैलिएको यस परियोजनाले लगभग 10,000 मानिसहरूलाई प्रत्यक्ष र अप्रत्यक्ष रोजगारी सृजना गर्ने अपेक्षा गरिएको छ। मुख्यमन्त्रीले घोषणा गर्नुभयो, अमित मेटालिक्स प्लान्ट 1 वर्षभित्र पूर्ण रूपमा सञ्चालनमा आउनेछ। उहाँले भन्नुभयो, मेजियामा हालै सुरु गरिएको श्याम स्टिल परियोजना 15,000 करोडको लागतले पनि लगभग 10,000 मानिसहरूलाई रोजगारी प्रदान गर्नेछ। दुवै परियोजनाहरूले पुरुलिया र वरपरका क्षेत्रका युवाहरूका लागि रोजगारीको नयाँ बाटो खोल्नेछन्, जसले गर्दा स्थानीय र दक्ष कामदारहरूलाई पनि रोजगारीको अवसर प्रदान गर्नेछ। सिलगढीको सेवक रोड औद्योगिक पार्कमा रहेको प्लास्टिक कारखानामा हिजो ठूलो आग लागि हुँदा व्यापक आतंक मचियो। आगो यति तीव्र थियो कि यसले कारखानाको ठूलो भागलाई छिट्टै नै ढाक्यो र बाक्लो कालो धुवाले ढाकेको थियो। बिहान 10 बजे

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: गोर्खा दुःख निवारक सम्मेलन दार्जिलिङको आयोजनामा 62 वार्षिक नेपाली संगीत प्रतियोगिता स्वरश्री 2026 सम्पन्न हुन गइरहेको छ। आवेदन पत्र वितरण 10 अगस्तदेखि शुरू भइरहेको छ अनि 4 सेप्टेम्बर 2026 जारी रहनेछ। प्रारम्भिक स्वर परीक्षण 5 र 6 सेप्टेम्बर 2026 हुनेछ। अडिसनमा सफल हुने प्रतियोगीहरूलाई सम्मेलनमा नै दक्ष संगीतकारहरूद्वारा प्रशिक्षण दिनेछ। सेमी फाइनल प्रतियोगिता 8 र 9 अक्टोबर 2026 हुनेछ अनि फाइनल प्रतियोगिता 11 अक्टोबर 2026 हुनेछ। प्रतियोगिता सम्मेलनको पद्म देवान स्मृति मञ्च गोदोनिसस संग्रहशालामा हुनेछ। आवेदन पत्र पाइने स्थान गोर्खा दुःख निवारक सम्मेलनको कार्यालय दार्जिलिङ, साझा पुस्तक प्रकाशन पुरानो सुपर मार्केट दार्जिलिङमा पाइनेछ। र आजको कार्यक्रम हेलो खरसाङ यहाँहरूलाई कस्तो लाग्यो? आफ्नो प्रतिक्रिया अवश्य नै जनाउनु होला। र आजको यस कार्यक्रमबाट हामी बिदा लिन चाहन्छौँ। म छिरिङ डोमा, नमस्ते।

0: श्रोताले सुन्नुभयो नवीन सेवाको आवाजलाई र अब अघिल्लो गीत राखिरहेछौ रमेश कुमार र शैलीको आवाजमा त्यसअघि यो सन्देश
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে
2: জেনে রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত

0: स्वर माधुरीपछि अब सुनौ बंगला कार्यक्रम।
1: এখন শুনবেন ডুয়ার্স ডায়েরি, সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স ডায়েরি। সারা উত্তরবঙ্গ সহ নেপাল ভারত সীমান্ত এলাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হল 80তম স্বাধীনতা দিবস। 16ই আগস্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন হল শিলিগুড়িতে। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের উদ্যোগে সূচনা হল প্রকৃতি মিত্রম কর্মসূচি। ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অন্তর্গত ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে 11ই আগস্ট দার্জিলিং জেলার শিলিগুড়িতে PMEGP কর্মসংস্থা সৃষ্টি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সারা রাজ্য জুড়ে 14ই আগস্ট পালিত হল কন্যা রত্ন দিবস। সামাজিক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

0: ধুবুরীর পানিটিঙ্কি সীমান্ত চৌকিতে উপস্থিত ছিলেন সশস্ত্র সীমা বলের মহাপরিচালক শ্রী সঞ্জয় সিংহল। এই দিন ডিজি শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি বন্দন সাক্সেনার সঙ্গে ভারত নেপাল সীমান্ত পরিদর্শন করেন, যেখানে তারা সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এই স্বাধীনতা দিবসে নেপাল ভারতের সীমান্ত এলাকা থেকে আইজি বন্দন সাক্সেনা জানান,
1: আজ আমার সৌভাগ্য বলা দিন স্বাধীনতা দিবস মনা রে হ্যাঁ সাথে আমার মহানিদেশক হ্যাঁ সশস্ত্র সীমা বল কে শ্রী সঞ্জয় সিংহল উনকা ভি আগমন হুয়া হ্যাঁ আজ পানি টঙ্কি মে যে ধ্বজারোহণ করেন তৎপশ্চাৎ আমারে জবান হ্যাঁ স্কুল কলেজ কে বচ্চে হ্যাঁ রঙমঞ্চ কে যে কলাকার হ্যাঁ ও লোক সাংস্কৃতিক ও দেশভক্তি পর প্রদর্শন করেন।

0: দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্ট 2026 সালের 15ই আগস্ট কালিম্পং এর মেলা ময়দানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং তার বক্তব্যে তিনি জানান,
1: আমি এই আজাদি অনগিনত বলিদান সংঘর্ষ ও ত্যাগ সে মিলি। আজ স্বতন্ত্রতা সেনানিও কো নমন করনে কা দিন হ্যা, উনকো ইয়াদ করনে কা দিন হ্যা। और राष्ट्र के लिए नए संकल्प लेने का दिन है। राष्ट्र हित से बड़ा स्वार्थ कुछ नहीं होता। आजादी का अर्थ केवल अंग्रेजों से मुक्ति नहीं, बल्कि डर, भय, अशिक्षा, गरीबी, नशा, भेदभाव और सामाजिक बुराइयों से मुक्ति का भी है। आजादी अधिकारों के साथ साथ कर्तव्यों का भी एहसास कराती है और हम सबके लिए राष्ट्र सर्वोपरि केवल नारा नहीं, हमारे जीवन का संकल्प बनना चाहिए। हमारे पूर्वजों ने आजादी दी, हमें मिलकर विकसित भारत बनाना है। वीरों को सच्ची श्रद्धांजलि यही है कि हम सब मिलकर भारत को और मजबूत, समृद्ध और विकसित बनाए। जय हिंद, जय भारत।
0: শিলিগুড়িতে পর্যটন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন।
2: স্মরণ করি সেই সমস্ত বীর বিপ্লবীদের যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা শব্দের যে ব্যাখ্যা, আজকে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা শব্দের রূপ, এই দুটোকে সামনে রেখে শুধু বলবো যে আমরা যারা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের মধ্যে দিয়ে যে দায়িত্ব এবং কর্তব্য পালন করবার যে বিষয় রয়েছে আমাদের স্বাধীনতা দিবসে, সেটাকে বারবার করে মনে রাখতে হবে। কারণ আজকে আমরা যে স্বাধীন ভারতীয় নাগরিক হিসেবে

0: পৃথিবীর প্রতিটি প্রান্তে যেতে পারি। আমাদের দেশের মধ্যে আমরা স্বাধীন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে গর্ববোধ করি, এর দান হচ্ছে আমাদের বিপ্লবীদের। তারা এমন একটা ভারতবর্ষ গড়তে চেয়েছিল, সেই ভারতবর্ষ আজকে তৈরি হয়েছে এবং প্রায় 8 দশক পথ চলা সম্পন্ন হলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীন ভারতবর্ষ তৈরি করবার পেছনে বিপ্লবীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কতখানি পূর্ণ করতে পেরেছি তার প্রতি মুহূর্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে ভবিষ্যৎ ভারত, বিকশিত ভারত তৈরি করবার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি।
1: এই স্বাধীনতা দিবস উপলক্ষে আকাশবাণী শিলিগুড়িতেও পতাকা উত্তোলন করা হয়। এই দিন পতাকা উত্তোলন করেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র প্রমুখ জিতেন কুমার রায়। এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন আকাশবাণীর কর্মরত সদস্যরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

0: 16 আগস্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ শিলিগুড়ি শিক্ষা জেলা সম্মেলন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো। শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ এবং ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি। এই সম্মেলন নিয়ে শিক্ষক তপন কুমার মণ্ডল বলেন,
1: আমি তপন কুমার মণ্ডল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে সাংগঠনিক বৈঠকটি হলো সেটা হচ্ছে শিক্ষক সংগঠনের বৈঠক, ABRSM। ABRSM মানে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি শিলিগুড়ি যে জেলা শিক্ষা জেলা, সেই শিলিগুড়ি শিক্ষা জেলার এই বৈঠকটি সম্পন্ন হলো। আমাদের যে শিক্ষক সংগঠন ABRSM তার রাজ্য কমিটির সম্পাদিকা কাকলি দি উপস্থিত ছিলেন, সাথে উজ্জ্বলদা যে কমিটির সম্পাদক উজ্জ্বলদা উপস্থিত ছিলেন। এবং
0: হ্যাঁ, এই যে শিক্ষানীতি নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, আগামী দিনে বা বর্তমান পরিস্থিতিতে আমাদের নতুন সরকার যে গঠন হয়েছে এবং যে শিক্ষানীতি আপনারা অবলম্বন করতে চাইছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বা বিষয়গুলো উল্লেখ করেছেন?
1: সমগ্র পশ্চিমবঙ্গে বিগত 15 বছরের শিক্ষায় চরম দুর্দিন এসেছে। আমরা জানি যে বিদ্যালয় বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি আছে, তারপর শিক্ষার মান যথেষ্ট নেমে গেছে, শিক্ষাক্ষেত্রে প্রচুর দুর্নীতি। তো এই সামগ্রিক বিষয়গুলো সেখানে চর্চা হয় যে বিদ্যালয়ে 35:1 যে শিক্ষক রেশিও, সেই শিক্ষক রেশিওতে শিক্ষক নিয়োগ যেন হয়, তার জন্য সরকারের কাছে সেই আবেদন রাখা, সেই প্রস্তাব রাখা, অতি সত্বর যেন সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপগুলো সরকার পক্ষ থেকে গ্রহণ করেন। তারপর আমাদের বিভিন্ন স্কুলে ছাত্র সাংঘাতিক ভাবে কমে গেছে, তো সেখানে আমরা চাইছি যে যেখানে ছাত্র খুবই কম আছে কিন্তু আগে থেকে শিক্ষক শিক্ষিকা সেখানে বেশি আছেন, শহরের মধ্যে বিশেষ করে এই ধরনের স্কুল বেশি আছে, তো সেখান থেকে কিছু শিক্ষককে, যেখানে শিক্ষক কম আছে কিন্তু ছাত্র বেশি আছে সেরকম কিছু স্কুলে দেওয়ার যে কথা, যেটা সরকারি পক্ষ থেকে আলোচনা হচ্ছে এতদিন থেকে, সারপ্লাস টিচার। তো সেই সারপ্লাস টিচারদের যেখানে দিলে সঠিকভাবে শিক্ষার মান উন্নয়ন হবে, অর্থাৎ যেখানে দরকার সেই জায়গাগুলোতে দেওয়ার যে বিষয় এবং সেখানে বাস্তব রূপায়ণের জন্য, সঠিকভাবে যেন বাস্তব রূপায়ণের জন্য আমরা সেই প্রস্তাব ডিআই অফিসে রাখবো, সেই শিক্ষক এসেও ছাত্র এসেও যেন প্রত্যেকটা স্কুলে ঠিক হয়। 2020 যে শিক্ষানীতি, সেই কেন্দ্রীয় শিক্ষানীতি আমরা চাইছি অতি সত্বর পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে লাগু হোক। এবং আমরা জানি যে 2020 শিক্ষানীতির যে

0: সুফল সেখানে পশ্চিমবঙ্গে যেন কোন রকম ভাবে বাদ না যায়, এবং সেটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাদ যাবে না, এবং সুন্দরভাবে সেই শিক্ষানীতি যদি আমাদের প্রয়োগ হয়ে যায় তাহলে শিক্ষার মান যে নেমে গেছে সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো আমরা। এতদিন আমাদের যে ইতিহাস পড়ানো হতো, সেই মোগল ইতিহাস, পাঠান ইতিহাস, তুর্কি ইতিহাস, শুধু আমাদের পরাজয় দিয়ে ভর্তি থাকতো ইতিহাস বইয়ের মধ্যে, আমাদের গৌরব গাথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে, যে আমাদের যে বীরত্বের কাহিনী সেখানে বীর চিলারায়ের মতো একজন বীর যোদ্ধার কাছে মোগলরা যে পরাহত হয়েছে কোনো মতেই, সেখানে গিয়ে মোগলরা পরাক্রম দেখাতে পারেনি, আমাদের ইতিহাসে কোথাও সেটি উল্লেখ নেই। বা চোল রাজবংশ চোলেদের যে নৌক্ষেত্রে পারদর্শিতা বা বাণিজ্যিক পারদর্শিতা, সেখানে আমরা যদি জানি সেই সময় যে সামুদ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্যে চোলেদের যে দক্ষতা সেগুলো ইতিহাসের মধ্যে আমাদের পড়ানো হয় না, তো এই বিষয়গুলোকে তুলে ধরা আমরা এরকম শিক্ষাক্ষেত্রে 2020 শিক্ষানীতির যে সিলেবাস কমিটি, তারা যেমন করে সেই সিলেবাসটাকে সংশোধন করে আমাদের কাছে প্রকৃত গৌরবকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবে, সে বিষয়ে আমরা আগ্রহ রাখছি।
1: সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলে একটা সবসময় বাবা মায়েদের মধ্যে দ্বন্দ্ব চলে যে কোথায় ভর্তি করব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলছি, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো রূপরেখা দান করতে পেরেছেন যেখানে বাবা মা খুব স্বচ্ছন্দভাবে যে এতদিন যেখানে ICSE বা CBSE তে পাঠাতেন বাচ্চাদের সরকারি স্কুলে, এবার তারা সেই দিকে এগিয়ে যাবেন, সেইখানে ভর্তি করার কথা চিন্তা করবেন, পরিকাঠামোভাবে কতটা আমাদের বা সরকারি স্কুলগুলো এখন উপযুক্ত হবে বাচ্চাদের শিক্ষাদানে?
0: হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা খুব ভাবছি, বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ যদি শিক্ষার্থী না থাকে তাহলে বিদ্যালয় কি করতে থাকবে? এবার সব শিক্ষার্থী যদি প্রাইভেট স্কুলে চলে যায় তাহলে সরকারি স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দেওয়ার উপক্রম হবে, তো এই বিষয়ে একমাত্র দায়িত্ব পালন করতে পারবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন শিক্ষকরা এবং পাশাপাশি অভিভাবকরা। এই অভিভাবক এবং শিক্ষক এই দুপক্ষেরই যুগ্ম উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আমরা জানি যে এতদিন ধরে যে শিক্ষা আমরা গ্রহণ করে এসেছি, আমরাও একসময় শিক্ষার্থী হিসাবে শিক্ষা গ্রহণ করে এসেছি এবং সেটা সরকারি স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আজকে যে ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই তার বাচ্চাদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, তার কারণ সরকারি স্কুলে কোনো না কোনো একটা জায়গাতে তারা ভরসা রাখতে পারছেন না যে সেখানে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, বা সেখানে কোথাও গিয়ে তার সন্তানটির তিনি ইনসিকিউর ফিল করছেন। তো ওই জায়গাগুলোকে বুঝে সেই জায়গাগুলোকে ঘাটতি পূরণ করে প্রত্যেকটা স্কুল যেন ভরসার জায়গা হয়, অভিভাবকের যেন সেই স্কুলে পাঠানোর পর তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে না, আমার বাচ্চাটাকে আমরা ঠিক জায়গায় পাঠিয়েছি, তার কোনো অসুবিধা সেখানে হবে না এবং সেখানে গিয়ে সেই বাচ্চাটা সঠিক শিক্ষা লাভ করবে। আমি এইটুকু বিশ্বাস করি যে সরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে মান, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। বেসরকারি এবং সরকারি দুটো ক্ষেত্রেই যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করলে বলতে পারবো যে যথেষ্ট যোগ্য শিক্ষক সরকারি স্কুলে রয়েছেন এবং এই তো ভালো ভালো শিক্ষক রয়েছেন, যে তারপরে কেন সেই স্কুলে ভরসা করা যাবে না? তার মানে সেখানে একটাই বিষয় ঘাটতি থাকতে পারে, সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা হয়তো কিছুটা শিথিল হয়েছে, অর্থাৎ মানসিকভাবে শিক্ষকরা যদি আরেকটু উদ্যমী হয়ে ওঠেন তাহলে সেই জায়গাটাতে সম্পূর্ণ ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আমরা বদ্ধপরিকর এই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য যতখানি শ্রম দেওয়া দরকার, তার জন্য যেভাবে সামাজিক সচেতনতা থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা করব। আর আমাদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের যে মোটো, সেখানে বলা আছে রাষ্ট্র হইতে শিক্ষা, শিক্ষা হইতে শিক্ষক, আর শিক্ষক হইতে সমাজ, অর্থাৎ আমাদের যে শিক্ষা সেই শিক্ষাটাই হবে রাষ্ট্রের কল্যাণের জন্য। আর রাষ্ট্রের কল্যাণের জন্য যদি শিক্ষা আমরা দিই, আর সেই শিক্ষার হিতের জন্য থাকবেন শিক্ষকরা, এই বিষয়টা যদি সব অভিভাবককে বোঝানো যায় যে ABRSM এভাবে ভাবছে, এভাবে চাইছে, এতদিন যারা ভাবছে তাদের থেকে ABRSM ভাবনাটা কোথায় আলাদা, তাহলে কিন্তু তারা এই জায়গায় ভরসা রাখতে পারবেন।
1: পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের উদ্যোগে প্রকৃতি মিত্রম, প্রতিটি ঘর থেকে পরিচ্ছন্ন পৃথিবীর পথে, এই কর্মসূচিটির উত্তরবঙ্গ ব্যাপী জুড়ে শুভ সূচনা হল। এই কর্মসূচির উত্তরবঙ্গ ব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন হয় কুচবিহারের সদর সরকারি উচ্চ বিদ্যালয়ে।

0: হাত দিয়ে ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই দিন মন্ত্রী জানান,
1: ছোট থেকে বড় হয়েছে, আমরা আমি এটা মনে করি যে এইটার একটা মানসিকতা থাকা দরকার, যে আমার ঘরকে আমি যেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো আমি আমার স্কুলটাকেও আমি সেইভাবে পরিষ্কার, শুধু বাথরুম কেন, স্কুলের ক্লাসরুমটাকেও আমি ভালোভাবে রাখবো। এর জন্য যেরকম ভাবে স্কুলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কর্মীরা রয়েছে, তার পাশাপাশি আমরা যারা রয়েছি স্কুলের অংশ হিসাবে, আমাদেরকেও এই ব্যাপারে সচেতন, আমরা যদি নিজেরাই সেটার উপরে জোর না দিই, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তাদের উপরে ভরসা করে সবটা থাকি, তাহলে সব সমস্যা।
0: আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী কার্শিয়াং।

0: सोनु निगम र श्रेया घोषालको युगल आवाजमा श्रोताहरूले सुन्नुभयो कार्यक्रमको प्रथम गीत फिल्म थ्री इडियट्सबाट, जसमा शब्द रहेको थियो सावनन किरकिरेको अनि सङ्गीत शान्तनु मैत्रको। र अब कार्यक्रमको अघिल्लो गीत यहाँहरू समक्ष राख्न गइरहेछु फिल्म लुटेराबाट मोनाली ठाकुरको आवाजमा, शब्द अमिताभ भट्टाचार्यको छ भने सङ्गीत रहेको छ अमित त्रिवेदीको। त्यसअघि सुनौ यो सन्देश।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: सङ्गीत बिनाको जीवन शून्य छ। हरेक दुःख अनि सुखमा यसले हामीलाई साथ दिने गर्छ। अरू कसैको साथ नपाए सङ्गीतको साथ नै यथेष्ट हुन्छ, होइन श्रोता? त स्वीकार्नुहोस् अघिल्लो गीत खगेन्द्र कालीकोटीको आवाजमा।

0: अघिल्लो गीतको प्रस्तुति अघि श्रोतालाई एउटा सूचना स्वरश्री 2026 गोर्खा दुःख निवारक सम्मेलन दार्जिलिङको आयोजनामा 62 वार्षिक नेपाली संगीत प्रतियोगिता स्वरश्री 2026 सम्पन्न हुन गइरहेछ आवेदन पत्र वितरण 10 अगस्तदेखि सुरु भइसकेको छ र 4 सेप्टेम्बर 2026 सम्म जारी रहनेछ प्रारम्भिक स्वर प्रशिक्षण अडिसन 5 र 6 सेप्टेम्बर 2026 मा हुनेछ अडिसनमा सफल हुने प्रतियोगीहरूलाई सम्मेलनमा नै दक्ष संगीतकारहरूद्वारा प्रशिक्षण दिइनेछ सेमिफाइनल प्रतियोगिता 8 र 9 अक्टोबर 2026 मा हुनेछ अनि फाइनल अन्तिम प्रतियोगिता 11 अक्टोबर 2026 मा हुनेछ प्रतियोगिता सम्मेलनको पदम देवान स्मृति मञ्च गोर्खा दुःख निवारक सम्मेलन कार्यालय दार्जिलिङ रंगशालामा हुनेछ आवेदन पत्र पाइने स्थान दुख गोर्खा दुःख निवारक सम्मेलन कार्यालय दार्जिलिङ साझा पुस्तक प्रकाशन पुरानो सुपरमार्केट दार्जिलिङ
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে
2: জেনে রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান আরো বিস্তারিত

0: आयुक्तलाई पत्रचार गरिएको छ। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो प्रादेशिक समाचार पूरा भयो। अघिल्लो समाचार लिएर हामी 7:50 पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
1: समाचारको प्रसारणपछि श्रोताहरूलाई फेरि पनि हामी स्वागत जनाउँदै सुनाउन लागिरहेछौँ लोकगीत विविध शर्मा। यस गीतको प्रस्तुति अघि हजुरहरूलाई यो सन्देश।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: अनि विदेशमा पनि मान्य छ।
1: अब कक्षा 10 अनि 12 को अप्रिल 2027 हुने परीक्षाको लागि प्रवेश 15 सितम्बर 2026 सम्म खुल्ला रहेको छ।
0: अब पढाई तपाईको सुविधा अनुसार विषय छान्नुहोस्, समय छान्नुहोस् अनि परीक्षाको तारिख पनि।
1: प्रवेशको लागि sdmis.nios.ac.in मा अनि अधिक जानकारीको लागि nios.ac.in मा लगइन गर्नुहोस्। विशेष खबर।
2: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতাই প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান, 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশ বান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুত করা 4টি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে চলা কক্রোশ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল নাগরিকের জন্য 3 মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক

অবস্থান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া দিয়ে পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া দিয়ে পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিতে পারে। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবেন। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির ওপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফতার কাছে এক খনি ধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃতদের 2 জন নেপালের বাসিন্দা এবং 1 জন স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 জন পড়ুয়া এবং 12 জন কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ ওয়াগের গালিফাভ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততদিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরের 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরও বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পান্ত 66 এবং দেবদত্ত পারিকাল 44, কেএল রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার।

0: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: पांच मेगाहर्ज का तरंगमा हमें आकाशवाणी को खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। अब श्रोताहरूलाई सुनाउने छौं भुटानी कार्यक्रम।